0: bạn export cái này kì đọc khá cái vậy kì jela cái đơn cái bao cái export potential hạt kia yêu bạn trong kiri bà phê là cái international market rồi cái đơn bạn cái long rồi cái vậy này cái cam bạn phân chặt hạt ya cái chấp biến cái bạn phân sting ya cái chừng một chừng bậc khan cái bạn bạn phân đun na ya cái stress mà mình ta kí bây kí yo anxiety nang ta kí yo stress mà bà phê là mà rất nhiều bé
1: bạn
0: phải
1: cam.
0: là cái cam hay cái chim bồn cam thì cái bạn bạn bạn chơi chơi hay là thì bạn bạn thanh đại cái chơi bên cái lông ru cái hobby mà cái chim sốt nát thì cái bộ phận cái ri cái phần thay cái cái mai đã cái bạn cái export là này cái đi cái mình cái đọc ha cái này cái chạy đọc ha hà bang yên nụ chọn bạn cái bây cái com ri đọc ha là này cái lát cái mai hàng này đơn cam tăng đi chắc cái bà rết bà lạ bạn lại hấp lau yên cũng mà cái đầu mình nè nàng ta cái investment rồi là này cái chim pelur rồi cái đuna wat la hajla chong ngi ngim pat da i bha ka ta ka yo ka ba he na ka ban ta ki ni ki ornamental fish hen dai shiki wiki wiki jela ba shiki wiki wiki ri ka de ka kam ka ba ya yo bha te ka long ru kum ka lat yeng gi ki ki nong mi kha lya mo ban sdang ya ka ni ka kam ka ya ha ba ru ban le ha gi yeng la ni kum ka home base business mo ba sdang la yeng dan kam ban da shna ga kar kana ka ba he mo tang ha yeng ru la la ban le
1: তো খুব লেশ বোন কং দাওয়ান নিয়ে কত কাজিং পেন সাই কাজং ফি কাজিং বাতাই কাজং ফি ঙ্গে দ্রু মো বকি নাকি বেস না ফাখানে কাপোর কেলাই ওজং তো এখন দিয়া তে হাসোয়া বঙ্গিন পেন কুট ইয়াখানে কা জি আকরান কাজং ই হাখানে কা জানমি নাকালিয়াং কাজং ফি কা এই কাজং কন তুল নে কা খুবর কা ফিন আই সাকি পার লক নং সা ফাখানে কাপোর
0: খন কো আবান কা দাওয়াং নিয়ে বা লাদাং ই পেয়ে কা চলা চং ই এম চান পারো খট কি চাই দক খা কি বাং ইয়ো নাওয়া কি বা লং কি ইন্ডিজিনিয়াস লা নি কি বা লং ত্রাই ইয়াকা জেলা চঙ্গি কি দে কি বা ডন কা অর্নামেন্টাল ভ্যালু কামু ইলা বান লে কি কুম কি অর্নামেন্টাল ফিস মো বান পান ডন কামে কি নুকসা কুম কি শেয়ার সং কাই নি ই দ দা কি ডাং ইম লে মো কি রং কি বা ইতনা তনান নাং তা কিম দে রু কি সাইজ কি বা হে কি দে কি বরত বরত নাং তা কি শালন নাই কি নি কি ডথলি রু শনি শঙ্গি নাথরাই ফিলাই পুলি খুবর হি উতু চানা আরেস্টো নেই মো বালা বাদাং শু লাপ না শনি শা মেঘালয়া উতুরু উডি ওয়ে নাকি অর্নামেন্টাল ভ্যালু উপাদন কা অর্নামেন্টাল ভ্যালু নাং তা কি নি কি ডচে হাবা হয় ইয়ল এসে হাঙি ম কি নং মেঘালয়া ইউ ই কি মান কাপড় ইম দা ই ফলাম রে লাদা কিউ নং ওয়ে পাট কিন ইউ ই কি টকা জং ই কিন ই ফলাম কিন ই কুয়া বান থিট কিন ই কুয়া বান বু কলং থিক কুম পাঙি লে থিট এ কি সন্তিউ নং ওয়ে তে কি বা কি টি হে কি বাম নিম চুই ই তে কলং কুম তা বাঙিন অং থান বা বারো কি নং মেঘালয় কি কুয়া বান বু এ কি তা কি ডক হারু নমার ই ই মান কাপড় মিম দা ইতনা থান ইয়ল এসে মিম দা ই ফলা থান রে সেকি নং ওয়ে পাট সেকি ওয়ে কি জলা পাট নি লা কিন পান পঞ্জা ইয়াও ইয়াকি তে কুয়ারু পান কন্তু মি নং রেপ কি চঙি নমার বা কেনে গা কামরি ডা নিউ ই বা নিলাদা নিরি খাম তাম কি খাসি হিলস ম নমার বা খা জাকা কা খ্রিয়াত তে লাদা নি পো নিরি কি টুকি ডা হাপুং রু কচিং মি কা দুনা ম কাম কট কুম্বা সাকি বই কি চাকা কি বাস আই তে হেন রাই লাদা নি ফাই পাট সাকানি কি অর্নামেন্টাল ফিশ রেয়ারিং পাট সাকানি কা কাম পান নিলা বান রি কি ডা কি পা নাশানি সাং নি কি বা লং ত্রাই কান কাম সুক বাঙিন সুমার কি বাট কাবই রু লাদা নি ক্রেন সাফাং কাবই দে বাট কিনি কি শেয়ার সং কা কি সালানাই নিম দাদন কাম বান রি কি বান পান খায় কি মো কাদাং দে তং কা ক্যাপচার ফিশারিজ কাবা নি শুলে তং না ওয়া নাং তাং ই বু হাই ইং ইন সাদি কি রু মো কাতার কাদে কাবে কাবা নি লা বান লে হয় হা কাবে দে বাট কা ইয়ো কা হাত কাবে দে বাট কিনি কি অর্নামেন্টাল ফিশ কাদাং দুনা লাদাং ই পেট ইয়া মন্তা হেন রিং কারমেন বান নাং নি শাখমাত মো নি নিউ ই ইয়া কি লাত মো কি বান প্লে লাত প্লে দেন টি ইয়া কি নং রাপ চংকা জেলা বা কিন ইয় ইয়া কথা কা লাত বান পঞ্জা ইয়াও ইয়া কিনি কি অর্নামেন্টাল ফিশ
1: তো খুবলে শিবন কং দাওয়ান ইয়া কাতো কাচিন পেন সাহ বা কাচিন বাতাই কাচং ফি হালোর কাতো কা ফাং কাবা রি ইয়া কিনি কি ডখা কি বারে বাত কি বা থাবা রং ম কি থাকি বেঙ্গি অং হাকিতে নং বই কুম কা অর্নামেন্টাল ফিশ রিয়ারিং বাট ঙে রুপা কি পারলক নং রে পাট কুমচু রু কিনি কি পারলক কি বেশ না ফাকানে গা পর কেলে জুম তো শিবন তে খুবলে শিবন কং দাওয়ান ইয়া কা পর কাচং ফি
0: খুবলে শিবন
1: পার লং নং সঙ্গা পাটকাম তামে ফি কি নং রি ডক হাঙে ফিলে জুমন্ত শিবন হালোর কত জিয়াক্রেন বাট ইকং ডাওয়ান লং লিং ড মার্শিলং হালোর কাফাং কা রকম রি ইয়া কি ডক হা কি বারেপ และนี่คือตะกี้ดอกค่ะบุญรอง